ওহি পাঠি ওহি পোচা, ওহি প্যারো ওহি রুচা, মন ওহ সুখ জাত সহজ কেল, আনন্দ খেল রহে ফের ভয় মেল, নানক গুরশব্দ প্রাপ্ত, রাগ গৌড়ি মালওয়া মহল্লা পঞ্জমা, এক ওঙ্কার সদগুর প্রসাদ, হর নাম লেহো মিতা লেহো, আগে বিখম পন্থ পয়ানু রহাও, সেবত সেবত সদা সেব, তেরা সঙ্গ বস্ত হাল, কর সেবা তু সাধ কি হো কাটিয়ে জমজাল, হোম জগ তীর্থ কিয়ে বিচ হোমে বদে বিকার, নরক সুর্গ দোয় পুঞ্চ না হোয় বহর বহর অবতার, শিবপুরী ব্রহ্ম ইন্দ্রপুরী নিহচল কোথাও নাহে, বিন হর সেবা সুখ নহি হো সাগত আবে যাহে, জয়সো গুর উপদেশিয়া মৈ তৈসো কহিয়া পুকার, নানক কহে সুন রে মনা কর কীর্তন হোয়ে উদার, রাগ গৌড়ি মালা মহল্লা পঞ্জমা, এক ওঙ্কার সদগুর প্রসাদ, পায়ো বাল বুদ্ধ সুখ রে হরখ সোগ হান মৃত, দুঃখ সুখ চিত সমসর গুর মিলে রহাও, যও লও হওকে সোচো চিতবও তও লও দুখন পরে, যও কৃপাল গুর পুরা ভেটিয়া তও আনন্দ সহজে, জেতি সিয়ানপ কর্ম হও কিয়ে তে তে বন্ধ পরে, যও সাধু কর্মস্তক ধরো তব হম মুক্ত ভয়ে, যও লও মেরো মেরো করতো তও লও বিখ ঘেরে, মন তন বুদ্ধ অর্পি ঠাকুর কও তব হম সহজ সোয়ে।